অমৃত সর বিখ খাই, মায়া মোহ কুলে সতদারা শ্যো প্রীত লগাই, একি উত্তম পন্থ শুনিও গুর সঙ্গত তে মিলন্ত জম ত্রাস মিটাই, একি অরদাস পাঠ কীরত কি গুরু রামদাস রাখ শরণাই, এক অরদাস পাঠ কীরত কি গুরু রামদাস রাখ শরণাই, সুপহ টল গুর সেবিয়া অহনিস সহজ সুপায়, দর্শন পরসয় গুরু কা জন্ম মরণ দুঃখ যায়, হোবে সিফত খসম্মদি নূর অরসহ কুরসহ চটিয়া, খুদ ডিঠে সচে পাতশাহ মল জন্ম জন্ম দি কটিয়া, সজন সচ্চা পাতশাহ শিরশাহ, জিস পাস বহঠিয়া সোহিয়া সবনা দাবি সাহ, সজ্জন সচ্চা পাতশাহ শিরশাহ, জিস পাস

জাগজিত গোরদ্বার খেলা থামত থার রাত অনুমান লেব রাখ নিরঙ্কার কহ কীরত কাল সহার সাপত দি।